শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাই। বলে দিচ্ছি আজকে সূচিতে কি কি থাকবে। আজ আমরা একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির দ্বিতীয় পর্ব। থাকবে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজকের আসরে 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করব। নোবেলজয়ী কবিগুরু তার প্রায় ঈশ্বরী ক্ষমতার মধ্য দিয়ে নিজের জীবনের ছোট বড় সমস্ত অনুভূতিকে বা উদ্ঘাটিত সত্যকে অসাধারণ নৈপুণ্যের সাথে কাব্যায়িত করেছেন। এইভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে তার বিশ্বজনীন সাহিত্যের এক অমূল্য রত্নভাণ্ডার।

0: যার জন্য তিনি সমাদৃত হয়েছেন বিশ্ববাসীর কাছে।
1: হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কবিগুরুর ভাষায়, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। তারপর কবি বলেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশি সুরে সাড়া তার জাগিবে তখনই।
0: হ্যাঁ ঠিক। এরপরে লক্ষ্য করা যাক তার জীবন সাধনার একটি বিশেষ দিক, নিখিল ভুবনে বিরাজমান আনন্দের জয়গান। জগৎজুড়ে পরমানন্দের অমৃতময় স্পর্শ অনুভব করেছিলেন তিনি। এই বিশ্বব্যাপী অনুভূতি এক রসময় অনুভূতি।
1: হ্যাঁ, রবীন্দ্রনাথের অজস্র গানে ও কবিতায় সেই আনন্দের জয়গান আমরা শুনতে পাই। তার দৃঢ় প্রত্যয় ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি নিজে নির্মল আনন্দ উপভোগের প্রেরণায় সবকিছুরই সৃষ্টি করে চলেছেন, প্রকৃত শিল্পীর মতো। ঠিক যেমন বিভিন্ন কলার শিল্পীরা নিছক আনন্দ উপভোগের প্রেরণাতেই সবকিছু সৃষ্টি করে থাকেন, সুতরাং পৃথিবীতে জন্মগ্রহণ করে তাঁরই সৃষ্ট মানুষের কর্তব্য হবে তাঁর প্রতি বিশ্বাস রেখে সেইরূপ নির্মল আনন্দ উপভোগের পরিবেশ রচনা করা।
0: শান্তিনিকেতন আশ্রমের আরম্ভকাল থেকে আনন্দ চর্চায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে নাচ, গান এবং অভিনয়। বিশেষ করে গান সেখানকার পূর্ণাঙ্গ জীবনের একটি অতি প্রয়োজনীয় অঙ্গ। গান শিখে সকলে যে গায়ী হয়ে উঠবেন তা নয়, কিন্তু জীবন থেকে আনন্দ আহরণের শক্তি তাদের বৃদ্ধি পাবে।
1: নিজের সঙ্গীতের কথায় কবিগুরু বলেছেন, বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এই গান তাদের গাইতে হবেই। কথাগুলো সর্বাংশে সত্যি। রবীন্দ্রসঙ্গীত তার প্রকৃত সমজদারকে নিয়ে যায় এক উত্তরণের পথে।
0: এইবার ভাবছি একটি ছোট্ট প্রশ্ন, আমাদের বর্তমান সমাজে রবীন্দ্র সৃষ্টির প্রাসঙ্গিকতা এখনও অটুট এবং পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র সৃষ্টির মহামূল্যবান সম্পদ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু দিদি, ইদানিং একটা প্রশ্ন আমার মাথায় আসছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র সৃষ্টির মৌলিকতা কি বিপন্ন হবে?
1: এ কথা কেন বলছেন?
0: আসলে দিদি, আজকাল যা শুনতে পাই, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে সাথে অসম্ভব শব্দটাই অভিধান থেকে উঠে যাবে। কবিগুরুর এই অমূল্য সৃষ্টি ভাণ্ডার যদি কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে কি পরিশেষে রবীন্দ্রনাথের সৃষ্টির অনুকরণে এক নকল ভাণ্ডার প্রস্তুত হবে ঘরে ঘরে?
1: দেখুন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, তবু আমার কি মনে হয় জানেন, বিশাল এই কৃত্রিম জ্ঞান, অসীম তার শক্তি, কৃত্রিম উপায়ে সৃষ্টি করছে মানুষ স্বরূপ নতুন প্রজাতি। সে জানবে আমার আদ্যপ্রান্ত, অজানা অন্তরাল, আমার আগে বলে দেবে আমারই নিজের গতকাল। কিন্তু সে কি চেতনাধারী, নাকি আছে তার কোনো অনুভূতি? যেটুকু জানি সে শুধুই অনুকরণকারী, এক প্রাণহীন সত্তা। দেখুন, আমার মনে হয় না রবীন্দ্রনাথের মৌলিক সৃষ্টির কোনো বিকল্প আছে, যদিও অনুকরণ তো হতেই পারে। যাই হোক, এই প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা জানবেন, আগামী দিনের সমাজও দেবে এই প্রশ্নের উত্তর। তবে আমার মনে হয় এখনও পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের মৌলিক সৃষ্টি পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। রবীন্দ্র অনুরাগীদের সার্থক শ্রদ্ধাঞ্জলি হবে রবীন্দ্রনাথকে আরও ভালো করে নিজে জানা এবং তাঁর আলোকে নিজের এবং অন্যের জীবন আলোকিত করে তোলা। 25শে বৈশাখ উপলক্ষে কথামালা জাপান থেকে অনুষ্ঠানে কবিগুরুর প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা।
0: এবারে কয়েকটি ফেসবুক কমেন্ট ও চিঠি। 30শে নভেম্বর রবিবারের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদপ্রাপ্তি উপলক্ষে রেডিও জাপানের বাংলা বিভাগের মঞ্জুরুল হকের যে সাক্ষাৎকারটি প্রচার করলেন সেটি আমাকে খুব অনুপ্রাণিত করেছে। তার অভিজ্ঞতা এবং কাজের প্রতি তার নিষ্ঠা থেকে উঠে আসা কথাগুলো অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে। এই অনুষ্ঠানে আমার চিঠি যত্ন সহকারে উপস্থাপিত হতে শুনলাম। একজন শ্রোতা হিসেবে এটা যে কত আনন্দের অভিজ্ঞতা তা বলে বোঝানো কঠিন।
1: কথাটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সত্যি, অর্থাৎ আপনি যেমন অনুষ্ঠানে নিজের চিঠি শুনতে পেয়ে আনন্দিত হয়েছেন, ঠিক সেভাবে আমরাও শ্রোতাদের চিঠি পড়তে পারলে খুশি হই। সুলিখিত চিঠি ও কমেন্ট অনুষ্ঠানে আলাদা মাত্রা যুক্ত করে, তাই আমরা সবসময় আপনাদের কাছ থেকে চিঠি ও কমেন্টের অপেক্ষায় থাকি। আচ্ছা, এবারে দেখি চট্টগ্রাম থেকে অ্যাডভোকেট উত্তম মহাজন ফেসবুকে কী লিখেছেন। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মঞ্জুরুল হক ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। তিনি তার লিখিত বই মা, স্ত্রী, কন্যা এবং নাতনিদের নামে উৎসর্গ করেছেন। এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে।
0: আর হ্যাঁ, নাতনিদের নামে উৎসর্গ করার কারণটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন, যা সত্যি মনে রাখার মতো। নাতনিরা যেন বড় হয়ে বইগুলো পড়ে অনুধাবন করতে পারে তাদের নানা কেমন মানুষ।
1: ঠিক তাই। আর সাক্ষাৎকারে এই কথাগুলো আমার মনেও খুব দাগ কেটেছে। ওদিকে মানিকগঞ্জের মেহেদী হাসান মামুন মন্তব্য করেছেন, মঞ্জুরুল হক ভাইয়ের সাক্ষাৎকার মন ছুঁয়ে গেল।
0: মতামতের জন্য সকল বন্ধুকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করছি আজকের আসনেও আপনারা আমাদের লিখবেন।
1: এবারে ভিডিও ক্লিপের কথা। বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যানিমে উৎসব অ্যানিমে জাপান 2026 টোকিওতে অনুষ্ঠিত হয়েছে মার্চ মাসে, যেখানে দেশ বিদেশ থেকে রেকর্ড সংখ্যক লোক যোগ দিয়েছিলেন। এই উৎসবে নিজস্ব অনুষ্ঠানসমূহের প্রচারণা করেছে NHK ওয়ার্ল্ড জাপান, যার মধ্যে একটি আকর্ষণ ছিল জাপানি ভাষা শেখার অনুষ্ঠান। এ সম্পর্কে জানার পর বহু দর্শক অ্যাপটি ডাউনলোড করেছেন। উৎসবের আরেকটি আকর্ষণ ছিল কসপ্লেয়ারদের সমাবেশ, যারা বৈচিত্র্যময় পোশাক ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন এবং উৎসবস্থলে আরও প্রাণচাঞ্চল্য বয়ে আনেন।
0: অযোধ্যাদি, আপনি তো দেখছি একেবারে তিনটি ভিডিও ক্লিপের একটি সারাংশ পেশ করলেন।
1: ঠিক তাই করলাম, আপনি ঠিকই ধরেছেন। তো বন্ধুরা, অ্যানিমে জাপান 2026 নিয়ে দারুণ জমজমাট এই তিনখানা ভিডিও ক্লিপ এখনও আছে কিন্তু আমাদের ওয়েবসাইটে, অবশ্যই দেখুন এবং বিস্তারিত জেনে নিন এই উৎসব সম্পর্কে। আর হ্যাঁ, দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, বিশেষ করে অ্যানিমেশনের ভক্ত যারা তাদের খুব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আচ্ছা, এবারে আরেকটি ভিডিও ক্লিপ। শীতকালে বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আলোকসজ্জা জাপানে একটি বড় আকর্ষণ, বহু লোককে তা মুগ্ধ করে। জানুয়ারি মাসে এরকমই এক অপূর্ব আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল গিফু জেলার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শিরাকাওয়া গোতে। এই বছরটি ছিল শিরাকাওয়া গোতে এই আলোকসজ্জার 40তম বার্ষিকী। 14 জানুয়ারি পোস্ট করা এর একটি ভিডিও ক্লিপ বন্ধুদের মন কেড়েছে।
0: হ্যাঁ, ক্লিপটি মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন দীপক কুমার দাস, সাইফুল ইসলাম এবং পার্থ সারথীজি। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, এই আয়োজন ছড়িয়ে দিক অনেক অনেক আলো। বন্ধু সুভাষ চক্রবর্তী লিখেছেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী গ্রাম শিরাকাওয়া গোতে এত বছর ধরে চলে আসা আলোকসজ্জার ক্লিপ বেশ উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য লেগেছে।
1: ক্লিপটি দেখে আমিও ভীষণ অভিভূত হয়েছিলাম। ছবির মতো সুন্দর গ্রাম শিরাকাওয়া গো, শীতকালের আলোকসজ্জার মধ্যে বরফে ঢাকা এই সুন্দর গ্রামটি দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে। আলোর আবেশে গড়ে ওঠে দারুণ মোহময় এক পরিবেশ।
0: হ্যাঁ, বুঝতেই পারছি বন্ধুদের কেন এই ক্লিপটি এত পছন্দ হয়েছে। মন্তব্য করার জন্য সকল বন্ধুকে জানাই অশেষ ধন্যবাদ।
1: নওগাঁ থেকে খন্দকার রফিকুল ইসলাম লিখেছেন, রেডিও জাপানের বাংলা খবর শুনতে আমি পছন্দ করি, মনোযোগ দিয়ে শুনি, নিয়মিত জানতে পারি নতুন নতুন খবর। আমাদের কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর প্রতিদিন শোনার কথা বন্ধু আরেকটি চিঠিতেও লিখেছেন, জেনে খুশি হলাম বন্ধু, ধন্যবাদ।
0: এদিকে দীঘা থেকে নীলাব্জু মুখার্জিও লিখেছেন খবর নিয়ে। বন্ধু লিখেছেন, আমি দেশের যেখানেই থাকি না কেন NHK-র বাংলা খবর অবশ্যই শুনি, শর্টওয়েভে ভালো শুনতে পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
1: আচ্ছা, হাতে আছে চাপাই নবাবগঞ্জ সোনামাসনার আব্দুল মান্নানের চিঠি। হ্যাঁ বন্ধু, আজকাল আমাদের কেন্দ্র থেকে শ্রোতাদের উপহার সামগ্রী পাঠানো হয় না, তা সত্ত্বেও অনেক শ্রোতাই কিন্তু অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকেন না। তারা শোনার আনন্দেই অনুষ্ঠান শোনেন, শোনেন আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানে, আর শোনেন জাপানকে জানার অপরিসীম আগ্রহের তাগিদে।
0: আমাদের ওয়েবসাইটে চিঠি লেখার নতুন ব্যবস্থায় খুলনার মুনির আহমদের একটি চিঠি দেখতে পাচ্ছি। বন্ধু, এই চিঠি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক জায়গাতেই পাঠিয়েছেন, আশা করছি আগামীতে ঠিক এইভাবেই চিঠি লিখে আমাদের পাঠাবেন।
1: সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ব মহেশপুরের শরীফুল ইসলাম শরীফের কাছ থেকে আবার চিঠি পেয়েছি অনেক দিন পর। বন্ধু লিখেছেন, দীর্ঘদিন পর আবার লিখছি আমার প্রিয় এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। মাঝে যোগাযোগ না থাকায় আমি জানতাম না যে এত পরিবর্তন হয়ে গিয়েছে। রবিবারের আসর শুনে বুঝতে পারলাম। হ্যাঁ বন্ধু, যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন তো আনতেই হয়। অনেক দিন পর আপনার চিঠি পেয়ে খুব খুশি হলাম। আশা করি আবার আগের মতো লিখবেন নিয়মিত। রবিবাসরীয় আসরগুলো অবশ্যই শুনুন এবং আপনার মতামত জানান।
0: আর না ভাই, জাপানি ভাষা শেখানোর অনুষ্ঠানের জন্য তৈরি করা পাঠ্য বইটি আজকাল আর ডাকযোগে শ্রোতাদের পাঠানো হয় না। তবে আপনি চাইলে এই বইটি আমাদের ওয়েবসাইটে পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
1: চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। এবার আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির দ্বিতীয় পর্ব, যার শিরোনাম জাপান আবহাওয়া এজেন্সি একটি ভারী বর্ষণের জরুরি সতর্কতা জারি করেছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা ভারী বর্ষণের সতর্কতা সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখব।
3: জাপানে গ্রীষ্মের শুরুতে বর্ষাকালে ভারী বর্ষণ হয়, শরৎকালেও তাইফুন এলে তখন ভারী বৃষ্টিপাত হয়। এই বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকা উচিত।
2: চলুন তাহলে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শুনি।
4: নিশিনিহন তো হিগাশিনিহন নো কাকুচিদে কিরোকুতেকিনা ওআমে তোনারি কিশোচো ওয়া ওআমে নো তোকুবেৎসু কেইহো ও হাপ্পিও শিমাশিতা। দোশা সাইগাই ইয়া কাওয়া নো হানরান হিকুই তোচি নো শিনসুই নি সাইদাই কিউ নো কেইকাই ও ইয়োবিকাকেতে ইমাসু।
2: আসুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি।
4: নিশিনিহন তো হিগাশিনিহন নো কাকুচিদে কিরোকুতেকিনা ওআমে তো নারি।
2: পশ্চিম এবং পূর্ব জাপানের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের জন্য
4: কিরোকুতেকিনা ওআমে
3: মানে হলো রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ।
2: পরবর্তী বাক্যাংশটি দেখা যাক।
4: কিশোচো ওয়া ওআমে নো তোকুবেৎসু কেইহো ও হাপ্পিও শিমাশিতা।
2: জাপান আবহাওয়া এজেন্সি একটি ভারী বর্ষণের জরুরি সতর্কতা জারি করেছে।
4: কিশোচো
3: হলো জাপান আবহাওয়া এজেন্সি এবং
4: হাপ্পিও শিমাশিতা
3: অর্থ হলো জারি করেছে।
4: ওআমে নো তোকুবেৎসু কেইহো
3: বলতে বোঝায় ভারী বর্ষণের জরুরি সতর্কতা। এটি আবহাওয়া এজেন্সির জারি করা একটি সতর্কতা যা ভারী বর্ষণের তথ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের ঝুঁকি নির্দেশ করে। এটি জারি করা হয় যখন তাইফুন বা স্থানীয়ভাবে মুষলধারে বৃষ্টির কারণে কয়েক দশকে একবার পরিলক্ষিত হওয়া অস্বাভাবিক পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
2: এখন শোনা যাক শেষ বাক্যটি।
4: হিকুই তোচি নো শিনসুই নি সাইদাই কিউ নো কেইকাই ও ইয়োবিকাকেতে ইমাসু।
2: ভূমিধস, নদীস্রোত উপচে পড়া এবং নিচু এলাকায় প্লাবন সম্পর্কে আবহাওয়া এজেন্সি লোকজনকে সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করতে বলছে।
4: দোশা সাইগাই
3: অর্থ হল ভূমিধস থেকে সৃষ্ট দুর্যোগ।
4: খাওয়া নো হানরান
3: বলতে বোঝায় নদীর স্রোত উপচে পড়ে বন্যা হওয়া।
4: হিকুই তোচি নো শিনসুই
3: মানে নিচু এলাকায় প্লাবন।
4: সাইদাই কিউ নো কেইকাই
3: হল সর্বোচ্চ স্তরের সতর্কতা।
4: ইয়োবিকাকেতে ইমাসু
3: মানে হল অবলম্বন করতে বলছে।
2: এবারে চলুন নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সতর্কতার ঘোষণা সম্পর্কিত বিভিন্ন শব্দ এবং অভিব্যক্তি শেখা যাক। এই তিনটি শব্দ প্রায়ই ব্যবহৃত হয়।
4: চুইহো
3: বা সতর্ক থাকার পরামর্শ জারি করা হয় লোকজনকে সতর্ক করার জন্য যখন কোনো দুর্যোগের সম্ভাবনা থাকে।
4: কেহো
3: বা সতর্কতা জারি করা হয় যখন একটি গুরুতর দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকে।
4: তোকুবেৎসু কেহো
3: বা জরুরি সতর্কতা হলো সর্বোচ্চ স্তরের সতর্কতা। অস্বাভাবিক মাত্রার কোনো প্রাকৃতিক ঘটনার কারণে গুরুতর দুর্যোগের সম্ভাবনা যখন খুব বেশি থাকে, তখন লোকজনকে সতর্ক করার জন্য এগুলো জারি করা হয়।
2: দুর্যোগ ঘনিয়ে আসার সময় আপনি যে পদক্ষেপগুলো নেবেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
3: আবহাওয়া সংস্থা
4: খেকাই রেবের
3: বা সতর্কতার স্তরের পাঁচটি পর্যায় নির্ধারণ করেছে, যাদের মাধ্যমে দুর্যোগের বিপদের মাত্রা এবং বিপদ সাপেক্ষে বসবাসকারীদের গৃহীতব্য পদক্ষেপগুলো বর্ণনা করা হয়েছে।
2: বা সতর্কতা স্তর এক এ দুর্যোগের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। বা সতর্কতা স্তর দুই এর ক্ষেত্রে নিরাপদ স্থানে সরে যাওয়ার পদ্ধতি দেখে নিতে হবে। বা সতর্কতা স্তর তিনে বলা হয় যাদের নিরাপদ স্থানে যেতে বেশি সময়ের প্রয়োজন তাদের সেখানে চলে যাওয়া উচিত। যেমন এই পর্যায়ে বয়স্ক ব্যক্তিদের বিপজ্জনক এলাকা থেকে সরে যেতে হবে।
3: বা সতর্কতা স্তর চারের ক্ষেত্রে সব লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। সব বসবাসকারীকে অবশ্যই এই পর্যায়ের মধ্যেই দুর্যোগ আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। বা সতর্কতা স্তর পাঁচ হল যখন দুর্যোগ এসে গেছে এবং পরিস্থিতি সংকটপূর্ণ, এই পরিস্থিতি জীবনের জন্য ঝুঁকিস্বরূপ। সতর্কতা এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার সাথে সম্পর্কিত এই ধরনের শব্দগুলো দুর্যোগ আসার আগেই জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ।
2: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সতর্কতার ঘোষণা সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
3: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
2: সায়োনারা।
1: বন্ধুরা, দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন সময় ফুরিয়ে আসছে এবং যুদ্ধ অবসানের একটি চুক্তির লক্ষ্যে দেশটিকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওস ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায় যে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, আমরা একটি চুক্তি করতে চাই, তারা এখনও আমাদের প্রত্যাশিত অবস্থানে আসেনি, তাদের সেই অবস্থানে আসতে হবে, অন্যথায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরানি কর্তৃপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত ফার্স নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে যে ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে মার্কিন পক্ষ 5টি শর্ত পেশ করেছে। এতে বলা হয়েছে ইরান সব রণাঙ্গনে, বিশেষ করে লেবাননে যুদ্ধের অবসান, ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দকৃত তহবিল ছাড়, যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে ওয়াশিংটন 5টি শর্ত ঘোষণা করেছে। কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না, ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা হবে না, ইরান থেকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে হবে, ইরানের মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার অনুমতি দেয়া হবে এবং যুদ্ধ অবসান করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রবিবার তারা ঘোষণা করেছে যে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আরও বলেছে যে আগুন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করেনি এবং সবকটি ইউনিট স্বাভাবিকভাবেই কাজ করছে। তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপরও এর কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 3টি ড্রোন পশ্চিম সীমান্ত থেকে দেশটিতে প্রবেশ করেছিল। এতে আরও বলা হয় ড্রোনগুলোর মধ্যে 2টিকে সফলভাবে প্রতিহত করা হলেও 3য় ড্রোনটি একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে হামলার উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে। সংযুক্ত আরব আমিরাত এর আগেও ইরানের উপর্যুপুরি হামলার শিকার হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটি ঘোষণা করেছিল যে ইরান তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে তার দেশকে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন এটিকে একটি খুব ভালো দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। লাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেছেন যে চীন তাইওয়ানের কাছে তার সামরিক চাপ বাড়িয়ে চলেছে। তিনি চীনকে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং স্থিতাবস্থা পরিবর্তনের মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন। লাই জোর দিয়ে বলেছেন যে তাইওয়ানের জনগণ স্থিতাবস্থা রক্ষা করতে চায় এবং তথাকথিত তাইওয়ানের স্বাধীনতা বলে কোনো বিষয় নেই। তিনি বলেন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মূল উপাদান। চীন সফর শেষ করার পর শুক্রবার প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প দরকষাকষির হাতিয়ার মন্তব্যটি করেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। টোকিওর উত্তরের এক জেলা এক পরিবারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিশের কোঠায় বয়স এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ। এই নিয়ে ছজনকে আটক করা হল। তদন্তকারীদের ধারণা, অন্তত আরও একজন সন্দেহভাজন ব্যক্তিদের একাজের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার তোচিগি জেলার কামিনোকাওয়া শহরে একাধিক অনুপ্রবেশকারী একটি বাড়িতে বলপূর্বক প্রবেশ করে। 69 বছর বয়সী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আহত হন। রবিবার পুলিশ ডাকাতি ও হত্যার সন্দেহে 25 বছর বয়সী তাকেমাই মিউ উকে গ্রেপ্তার করেছে। তিনি টোকিও নিকটবর্তী কানাগাওয়া জেলার বাসিন্দা। ইয়োকোহামা শহরে একটি বিজনেস হোটেল থেকে তাকে আটক করা হয়। তার সাথে ছিল 7 মাস বয়সী তার কন্যা। আজ দিনের শুরুতে তার স্বামীকে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 28 বছর বয়সী তাকেমায় কাইতো বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের ধারণা, এই ঘটনায় একটি অজ্ঞাত পরিচয় ও অস্থায়ী অপরাধী চক্র জড়িত। এই সংগঠনগুলো হামলাকারী নিয়োগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। কানাগাওয়া জেলা থেকে 16 বছর বয়সী 4 জন হাইস্কুল শিক্ষার্থীকে ডাকাতি ও হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তারাই হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা মনে করেন রবিবার গ্রেপ্তার হওয়া দম্পতি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছিল। অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে জাপানের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে দেশটির মুখ্য দীর্ঘমেয়াদী সুদের হার 29 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। সোমবার জাপানের 10 বছর মেয়াদী সরকারি বন্ডের ইল্ড 2.8% পৌঁছেছে। ব্রোকারেজ হাউস জাপান বন্ড ট্রেডিং জানিয়েছে, এর আগে সর্বশেষ 1997 সালের মে মাসে বন্ডের ইল্ড এই পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে তেলের দাম বাড়লে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে। পশ্চিম টোকিওর ওকুতামা শহরে পাহাড়ি পথে হাঁটার সময় ভালুকের আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে রবিবার দুপুর নাগাদ শহরের সাকাই এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দমকল কর্মীরা একটি ফোন কল পান। ওই ব্যক্তি দৃশ্যত তার মুখমণ্ডল বাহুতে গুরুতর আঘাত পেয়েছেন এবং তিনি অন্যদের জানিয়েছেন যে তিনি একটি ভালুকের আক্রমণের শিকার হয়েছিলেন। খবরে বলা হয়েছে তাকে যখন হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সজ্ঞানে ছিলেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত ছিল। শহরে কর্মকর্তারা জানিয়েছেন লোকটি একাই হেঁটে যাওয়ার সময় ভালুকটির মুখোমুখি হন। টোকিও মেট্রোপলিটন সরকার সংকলিত ভালুক দেখার একটি মানচিত্রে দেখা গেছে যে এপ্রিল মাস থেকে ওকুতামা শহরে এ ধরনের 7টি ঘটনার খবর পাওয়া গেছে, যার মধ্যে গত 4ঠা মে সাকাই এলাকার একটি ঘটনাও রয়েছে। জানা গেছে আক্রমণটি একটি জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সংঘটিত হয়েছিল।
1: এনএস কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে রেডি হয়ে যান বন্ধুরা, জাপানি ভাষার আরো একটি পাঠ আমরা একসঙ্গে শিখব, তাই হবে অনেক মজা, হবে অনেক ফান।
0: আজ আমাদের ১২তম পাঠ। এই পাঠে এবং পরবর্তী আরেকটি পাঠে আমরা শিখব কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় এবং কোনো কিছু বুঝিয়ে বলা যায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার পাঠে আমাদের মূল চরিত্র ভিয়েতনাম থেকে আসা শিক্ষার্থী তাম, চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে টোকিওর বিখ্যাত পর্যটন এলাকা আসাকুসার একটি দর্শনীয় স্থান সেনসৌজি মন্দিরে। সৌভাগ্যের কবচ বা মাদুলি বিক্রি করে এমন একটি দোকানের দিকে তারা অগ্রসর হচ্ছে।
0: জাপানে ওমামনি নামে পরিচিত কবচ বা মাদুলি বিক্রি হতে দেখা যায়, যেগুলো সৌভাগ্য বয়ে আনে বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। তাহলে চলুন শুনি ১২তম পাঠের নাট্যাংশ। বরাবরের মতোই এবার প্রতিটি বাক্য বুঝে নেওয়ার পালা।
1: তাম একটি ঘণ্টাযুক্ত কবচ দেখতে পেয়ে বলল,
0: কি সুন্দর কবচ, তাই না?
1: মিয়া সম্মতি প্রকাশ করল এভাবে,
0: সত্যি খুব সুন্দর।
1: আরেকটি কবচ দেখেও তাম কৌতূহল প্রকাশ করল,
0: আর এটাও তো দেখছি সুন্দর।
1: দোকানি তখন ব্যাখ্যা করে বললেন,
0: ওটা হচ্ছে এম মুসুবি ধরনের কবচ, ৮০০ ইয়েন পড়বে।
1: দোকানের কথা পুরোপুরি বুঝতে না পেরে তাম বিশেষ ধরনের কবচের নামটি বলার চেষ্টা করল,
0: এনমুসু না কি যেন বলছিলেন।
1: মিয়া তখন তাকে সংশোধন করে দিল,
0: এনমুসুবি ভালো জীবনসঙ্গী পাওয়ার কবচ।
1: তখন সেই কবচ তাম কিনবে বলে দোকানিকে জানালো,
2: যা করেও কুদাসাই,
0: তাহলে এটা আমাকে দিন প্লিজ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে কি সুন্দর সৌভাগ্যের কবচ, তাই না?
2: কাওয়াইই ওমামোরি দেসু নে।
0: এবারে আসুন মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
3: কাওয়াইই,
0: এটি একটি বিশেষণ যার অর্থ সুন্দর, আকর্ষণীয়, মনকাড়া, দেখতে মিষ্টি ইত্যাদি।
3: ওমামোরি
0: কথাটির মানে তো জেনেই গেছেন, কবচ, মাদুলি ইত্যাদি। এরপরে আছে মার্জিত ভঙ্গিতে বাক্য শেষ করার পার্টিকেল
3: দেস,
0: আর সবশেষে আছে
3: নে।
0: এই পার্টিকেল যে কোনো বাক্যের শেষ প্রান্তে জুড়ে দিলে বুঝতে হবে যার সঙ্গে কথা বলা হচ্ছে সেও অনুরূপ মনোভাব বা মতামত পোষণ করে বলে বক্তা আশা করছে। আজকের মূল পয়েন্ট হিসেবে কথা হবে জাপানি ভাষার বিশেষণ নিয়ে। ইতোমধ্যে আমরা
3: কাওয়াই
0: বিশেষণটির সঙ্গে পরিচিত হয়েছি। ঠিক একইভাবে যেসব বিশেষণ পদে শেষ অক্ষর হিসেবে ই থাকে সেগুলোকে জাপানিতে বলা হয় ই বিশেষণ। এখানে মনে রাখার বিষয় হল কোনো বিশেষ পদকে গুণান্বিত করতে হলে তার আগে সরাসরি ই বিশেষণ বসতে পারে। যেমন ধরুন
3: কাওয়াই ওমামোরি,
0: এর অর্থ সুন্দর কবচ।
1: কিন্তু খেয়াল করেছেন দিদি, মিয়া কিন্তু জবাবে কোনো বিশেষ পদ ব্যবহার না করেই শুধু বলেছে হন্তো কাওয়াই, অর্থাৎ সত্যি খুব সুন্দর।
0: তাতে কিন্তু কোনো অসুবিধে নেই হিরোকসান। মনে রাখবেন ই বিশেষণ একাকীও ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন এটা কিউট বা সুন্দর কথাটি জাপানিতে হবে
3: কাওয়াই,
0: তবে এর সঙ্গে যদি
3: দেসুনে
0: জুড়ে দিয়ে বলেন
3: কাওয়াই দেসুনে,
0: তাহলে আরও বেশি মার্জিত শোনাবে। খেয়াল করে দেখবেন তাম যখন বলেছে
3: কোরেমোই দেসুনে,
0: মানে এটাও সুন্দর বা ভালো। তখন সেখানে থাকা ই শব্দটিও ছিল আরেকটি ই বিশেষণ।
1: বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এবারে শুনে শুনে বলুন।
3: কাওয়াই, কাওয়াই দেসু নে, কাওয়াই ও মামোরি দেসু নে।
0: ঠিক আছে, এবার চলুন একটি নমুনা সংলাপে সুভেনির সম্পর্কে কারো অভিমত শুনি।
2: মিতে কোনো টি শার্টস
4: ওমোশিরোই দেসু নে।
0: বাক্যের অর্থগুলো জেনে নেওয়া যাক।
2: মিতে কোনো টি শার্টস,
1: দেখুন এই টি শার্টটা দেখুন।
3: মিতে,
0: এই শব্দটি হচ্ছে দেখা অর্থাৎ
3: মিরু,
0: ক্রিয়াপদের তে রূপ, যা সাধারণত নৈমিত্তিক ভঙ্গিতে অনুরোধ জানাতে বা আদেশ করতে ব্যবহৃত হয়।
3: কোনো
0: মানে হলো এই, এবং
3: টি শার্টস
0: হচ্ছে টি শার্ট কথাটির জাপানি উচ্চারণ।
4: ওমোশিরোই দেসু নে,
1: বেশ ইন্টারেস্টিং তো।
0: এখানেও আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ই বিশেষণ, যা নিয়ে এতক্ষণ কথা হলো।

0: পছন্দ হলো। সেটা দেখতে সুন্দর হলেও আপনি অবাক হয়েছেন এর চড়া দাম শুনে। তাহলে ওটা যে খুব বেশি দামি তা বলার চেষ্টা করুন। দামি কথাটির জাপানি হলো
1: থাকাই, থাকাই।
0: তাহলে এবার বলুন
2: থাকাই দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য, মানে হলো এটা দিন প্লিজ, অর্থাৎ আমি এটা কিনতে চাই।
1: কুদাসাই
0: মানে হচ্ছে প্লিজ দিন। কেনাকাটা করার সময় কাঙ্ক্ষিত জিনিসটির দিকে ইশারা করে এ কথাটি বলুন।
3: তাহলে এবার আপনারা বলুন
1: কোরেও কুদাসাই।
0: শ্রোতা বন্ধু, আজকের পাঠের সংলাপগুলো আরও একবার শুনব আমরা।
4: これ可愛いお守りですね。
5: 本当可愛い。
4: これもいいですね。
6: それは縁結びのお守りです。800円になります。
7: 縁結び、恋人ができるお守り。
4: じゃあこれをください。
3: এবারে সময় হলো মি ইয়ার ট্রাভেল গাইডের। আজকের নাট্যাংশটি সংঘটিত হয়েছে সেনসোজি মন্দিরে, তাই আজ আমরা জাপানের বৌদ্ধ ও শিন্তো মন্দির নিয়ে কথা বলবো।
0: সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ ও শিন্তো মন্দির। শিন্তো মন্দিরে প্রাচীনকাল থেকেই শিন্তো দেবতাদের পুজো করা হয়ে আসছে। অন্যদিকে বৌদ্ধ মন্দিরগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির প্রাণকেন্দ্র।
3: আর এরকম বহু মন্দির জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে, তাই না দিদি?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন হিরকসান। এর একটা কারণ হলো যুগ যুগান্তরের নির্মাণ শৈলী, কলাকৌশল আর প্রযুক্তি যা ব্যবহার করে এসব মন্দিরের ভবন, বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর অবশ্যই এসব মন্দিরে থাকা দৃষ্টিনন্দন বাগানও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
3: টোকিওতে সেনসোজি বৌদ্ধ মন্দির, যার কথা আজকের নাট্যাংশে বলা হলো, আর মেইজি জিঙ্গু শিন্তো মন্দির বেশ জনপ্রিয় পর্যটন স্থান।
0: ঠিক বলেছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পর্বটি?
3: জানাবেন আশা করি। আর আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।